0: ইমি ইতিনে কি করে গামুকতা এনে তু গেত পোয়া না এ বৈশে ই লাসুইন এন্ড লাগে নি মে চামে ই হসে কি চতাকে সাই সাই তামে মি সিতে বি লগ তক তক তেস্তাই নে নানি ওজন গুই বি সের গে সো মন কি তা বুতা মতায়ো ওগলে মি তে বি কে গি কাজিন তালেন দাইশে আলে কো আগে কো বৈশে কো নোরা লাগমু কো নে কি গি কাজা গেঙ্গে আলে কলে কিয়াং কে নালে মে জে গে সং কলে মাইলিয়া হলে মাই গ কো কে গো নর সাউয়ে গুন গো ইউ কো গে গরে বাইনে না তাকি গো আজ না না গো বৈশে নে নি সো ওয়াট ডাজ দ্যাট মিন ইবার বলে কো কো মে বৈশে তালে ডা নে গো রে কে রে বে নে আগি গো আজ জি তাগে সিং এ তু গুচং গান কই কি ভাবে তু নি বাবা বানি সিলেং তো কাচে নি সিনি কিং গো তেন গা বসা আগি যাও লাগি নিংকি লেন তাগি তেন মা গো মি সো বৈশে আগো কিতাগে কে নামে যা মন মাতলেন দাগো চেন রাই নাগে তালেন্ড গনে তালেন্ড কোকি আয়ইন ই তেরে তো পিগাল গে গাস নে গি নাই নি তেরে তো কনফার্ম গো না নেন দে আনা গন লতন দেই তালেন্ড বকি বারাস্তা কোয়া ন তা তেরে তা আগি নি নেই তিনি ইয়েস সো কিলা মুতু মামি জি নে মাগি গাজি কোয়ে লাপ্তা গি গেরে পেনে নাই গাজি তাগে সিমেং গে নিলে নে ফাইন্ড ইওর ট্যালেন্ট রুজি নতক আগি গিল জিগে আয়া আ গোগালে গাম তের গরা গত কো গত কো মে পয়সে কো আজ কো কো চেন জি ভাই ইরা গসাই রে জো কাম আউন গালে কে বজের সে তুমি তো তাবরা নিস কো বিত কো জের নি আগে তো গুল গত কো ইয়াম ডাইন্ডে তি গেরি লেগে গিল জিগে আমটা লগে বেচে তিলি লেনে আগি চি কো নর সাবান রে বগা গিন বিকে জাংস তুন কি লাগুন গু তুই নে নে গে কাবরা সং গত কো নতক গিল জিগে জি তো গুল পয়সে মুগ নে গি কো নে নি আই কো কো মে মে গাস ngondun ko ngalale bibi ko geme je gali anye amu isgi gon ko tiet ne bangalalet ko ime je ko ime ne wata onge amu chana igifika usiku watalala na to talal so wacha ko sumbuka me imge ko tiet cha gilen ko ge ngalale nana ngote bang gut mat chini sigiro mam to yang ko sigiro ame ja tebe ne ni paisa na yo no iya jini bi gana ni jini mungu je jini mungu ne mungu আগো গুতুয়েত কো মাতুন কি কয় তাইন কেলেইন ওগো নু মাও নি কি কয় জানন মাগি কয় জি এ এ মাগ মাগ মাও না জাম কেলে নিন মুনাসে মাচে ওয়াচ তুপি কে কুরা মামি ব্রেত আপ কুরা পেতু ন কি বেস্তো সিন এ আইলে মা কুকু ইতা ইতা পেপেতুয়া হায়া কসাইডে নিউ স্টেটাস 24 আশ কা মাঙ্গালে সিজে তারে তিনিস কামুকতা ইন তাকতা মিরুনি তিলিলি নিওর বাগু ইয়েনে নেগা কি জেরাকে আয়া কাকিমি তো ডোকেত নাম্বার ফাইভ আমি আজ এগে বিকে গিয়ে যাওয়া নিরো নিচে তানে তানা কাকু নিচ্ছি 14,000 আগে আমি জেগা সে নিও আগে তিনি এমনি টুকুলো এমনি ইমাজিন গঙ্গে তে গা গিতা উঠে তু তিয়েতে কতমা চিতনে তাই না নিচ্ছি তানে গুরে থমাস থমাস নি গা তোম কইন গঙ্গে তে গা গিতা উঠে তু তিয়েতে আগে ইঞ্জেন গা গিয়ে 14,000 চিতনে বাই এঙ্কু চিতনে গুরে রেচো কতম কইন গেনা কেনে কা গিয়ে গা জিঞ্জ 14,000 চিতনে বসম মগি কো চিতনে গি গুরে ইন চেম গে তে কতম কইন গেনে কা গিয়ে গা 14,000 চিতনে বাংওয়ান নিগা মোনালে জিন চিতনে কি কুরে ইন জসফাত কতম গইন কেন জসফাত কাগি গাজি জে জেগেতে 14,000 চিতনে বামুত কো চিতনে কি কুরে আবেদনেগো কাগি গাজি ইরা গই তা বেদনেগো রানি আগো তো গাসিত আগো নুর চি গাগে নে রাবিনে কে জেগেতে তে 14,000 সো ই বারু নে না তক তো মবিক তা মন নং মুত কসনে নিও বোনাস কো জাং মা মু জাম বোনাস আমি আজে কি টুঙ্গান পিকে গাজিন 14,000 সাসে গস্তনে নিও মা তো মা দেগে শেকিং রিং নি নিং গোই তাগে বে বেরিয়াতি ইমেজ কে গিরচিন সাঙ্গে মান ওয়াচ বক্সে আগো কোয়া নে তিন আগাতে সে তা আগে তিনিং অলন্ডানি আগো তুন গঞ্জে জেসো আলে মা তাগাই তুনি আনজি ইং সাবেঙ্গু ইমাইলে মেতিঞে কি আমু গতিমা কোমাঙ্গিং গুতিঙ্গুং ইলে মেতিঞে কোঙ্গোতি তিঞে আগাই মাইলে মেতিঞে কোমেতিঞে মাতিঞে তিঞে আমু গাইয়ানিলে মেতিঞে কোমাই তিন্ডাই না তাকে তিঞে বনি গাতে বালে মাগাই গাসাইঞে আঙ্গুন গুমে ওয়ালু আগুমে নিয়ে জগনি কো গাইয়ান তেয়ারিলে মাতিঞে গিয়ান জিগে গিয়ান জি নাকি তো না তুই এলো না তো উসু বকু যা সগনি না মারে যাও মেসে মাসিনা গিলে মেতিঞে আগে তিঞে আয়া সিনু কুইল স্ট্যাটাস 24 আজ নাম্বার 5 orang ini cita dega aku lepas. Aku lepas kerja cita dega gure in penina. Kaki kaki potin tahu sah. Eh, ini penina. Kau yang sah penina kalle. Mau ngeliat orang nak apa? Orang ni jadi dah kena kau gigi kau cepat esok jerap jadi dah jago gay thousand, pergi gay 8000 ingkung ni testai. Orang ni cipta kena gigi kure lilian ni 14000. Kau kau ni bi kata jangku ni, baik tersape. Orang ni cipta kena gigi kure Jessica 14000. Kau itu ingkung ni. Orang ni cipta kena bangun gigi kure in kipkemei santai sana. Kita ni pun muting yo, ya ni kau ni pik taman ni, goro jejak tangan kau ni tu pik taman orang ni Lawrence asal de sana, so aku ni kau baru boleh tahu tu mabik taman, yes asal de, kau aku kau balik kau itu kan, dah ke ni lemeti ni, kau mana mili ilang, kamu aje pakai, kamu aja gitu alin, ya ka ilin meti ni aja gitu ni, kau meti ni mati ni gitu ni, kau mau nata ke, asal de ni. Jutungku ni, tak macam big taman jaga jenis agak tu kalau 14,000. Status 74 ash, lepas tu kau duget nombor gapi. Lepas tu kau duget nombor 5. Sai sai, ayah nyor kimi to mwenye we.
1: Wei, arah sini.
0: Iya mune.
1: Aku nak arah sini tu si biasa Kristo.
0: Dari mana milele?
1: Ini kalau si pun arah sini, kau ni leh kita cuci inkar di muka itu kau mite ni kalau kau buat ni arah sini kumpusyo. Aga jam tak kah ni mai lama aje muncik bosannya lupa kau cakap itu nama ustaz ni mana kene? Kuma kau sama dengan ciri jamat tayo arah sini. Kongkanya rancu lah investan no.
0: Oi.
1: Jadi si Kristino arah sini. Kengkauan jadi kerja lama lagi kau nanti apa awal dia baru jadi gurukui lama lagi kau.
0: Iman.
1: Kalau ni tu cek khusus itu tu cekah ngatang aku apa tu saya dengan ini dapat kuanda aku dapat wiri aku dapat tamu bila nanti.
0: Iman.
1: Aku lagi okay, kalau aku buat tak aku ikut ini tamu. Kau tak macam ni website makan apa lagi tu orang.
0: Kau jutki kau jut lain lagi tu. Kau mesti tengah lek cakap kau leh marai si.
1: Lek makan apa lagi nak ikut ingat boleh boleh. Ia orang sini.
0: Woi.
1: Aku orang sini kau mesti cina ini kita ini website nama macam mengenya mau macam. Kuno aja kan, orang kata apa khusus macam itu Kristus. Nalek yang kalau jumpa lagi kau sibuk. Ayo orang kita mana orang Arab sini punya angkat kuli lagi kau ini. Jadi kalau kau lihat cik itu apa ni?
0: Iman.
1: Jika kata aku tak bahasa ini nene boleh isi. Kuno ada lagi ngaji Yesus Kristus. Bumi ini munggu Arab sini.
0: Iman.
1: Siapa yang boleh kisah ni?
0: Iman.
1: Arab sini. Arab sini Arab sini.
0: Woi.
1: Ni jenda ini lagi kau tak kau tak boleh cikanya. Cepat semak siap mek. Kau lupa ini cik ni kau tak tahu mengapa Arab sini.
0: Mengkoro ni.
1: Nampak jam tak boleh jual, tapi nampak jam boleh sih. Kalau sana, kalau tunggu tu jual lain, boleh sih. Kalau sana, kalau mau boleh sih.
0: Tiada nampak ini jam tak ni leh na.
1: Nampak ini na jual, nari ramai sekuan danya, meri tatun doye. Jepta leh kuah engge, engge saman neti leh.
0: Aiyah.
1: Jepta leh luni mamu, hingga leh dikya. Siapa sega sabing kau dewe leh luti. Arasana.
0: Yes. Aya, kongko mising kimeta. Aya, tu majunda jitu ntar ina sam kimeta ngai.